এটা মোহাম্মদ রফি আনে সুমন কল্যাণপুর ফিল্ম হতি অঞ্জানা কার্যক্রমনা সমাপনমাં સાંભળીએ মুকেশ ને ফিল্ম છે দিল হি তো হ্যায়।